0: Nongchu Bengal da Ihan Hanba oina Subendu Adhikari bu BJP gi Mukhya Mantri oina Haujik nge haki mamang da washak lo kre Kolkata gi Brigade Parade Ground da pangthupa thorum aduda Sri Subendu bu Rajyapal RN Ravi na thabak paiba amasung Arun Bangak bu gi washak lo ki
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ
0: তর্মদুদা নুপিয়ামা ইয়াউনা মন্ত্রী মঙ্গা আমসু ওয়াশক লোকি ওয়াসকলৌবগে থরমদুদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গৃহমন্ত্রী অমিত শাহ বিজেপি গি প্রেসিডেন্ট নীতিন নবীন কেন্দ্র গি মন্ত্রী সিং ইন্ডিয়ান সরকার পাইব রাজ্য সিং গি মুখ্যমন্ত্রী আমাদি উপমুখ্যমন্ত্রী ইয়াউনা মসক নাইব মিয়ে কে সরুক ইয়ারি মণিপুর গি মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচানসু থরমদুদা সরুক ইয়াকি তামিলনাডুদা টি বি কে গি মকক সিরি জোসেফ বিজয়না লুচিংব সরকার আমা সিএম গি মতাংদা লেখাই তাবঙ্গমদনা লাইরি সরকার সিএমবদা IUML না টিবিকে বুসগতপগি ওয়াফম দু তোকিবদগি ফিবমসি ওইরকপনি মসিগা লইনা ওয়াশক লৌবগি থৌরম গসি পাংথোকনি থৌরম বাদি তোকরে মসিগি মমাংদা একটারদগি রাজনীতি জংলকিবা বিজয়না মহাকপু মসিং ইয়ামবা সদস্যত ওইনা ছগলি হাইরদুনা গরাং রাজ্যপাল আমুহন উনদুনা সরকার সিএম লগি হাইকিবনি মরগসিদা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML গি মকক প্রফেসর খাদার মুহিদিন না হাই মহাকি দোলন টিবিকে বুসগলে হাবগি চেরোল পিখিব লাইতে পদুচেরিদা ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স কি মুখ্যমন্ত্রী মিরেপ এন রঙ্গস্বামী না উপরাজ্যপাল কে কৈলাসনাথক উনদুনা সরকার সিএমলব দাবি তৌক্রে শ্রী রঙ্গস্বামী না মহাকপু মসিং ইয়ামলব এমএলএ সগলে হাব চেরোল আমসু উপরাজ্যপাল পিছিনকি উপরাজ্যপাল উনবদুদা ইন্ডিয়াদ চুংসিনিব এমএলএ সিং আমাদি দোল সিং আদুগি লুচিংব সিং সু ইয়াউকি মাদুগি মমাংদা ইন্ডিয়াদ ইয়াউরিব দোল সিং আমাদি নৌন কারব এমএলএ সিং গি ওইব মিফাম আমা পাংথোকতুনা শ্রী রঙ্গস্বামীবু মখোইগি লুচিংব ওইনা খানকি মিফাম আদুদা অল ইন্ডিয়া এনআর কংগ্রেস কি এমএলএ তারানিথোই বিজেপি গি এমএলএ মারি আমসুং এআইএডিএম কে আমাদি এলজে কি এমএলএ আমাম ইয়াউকি কেরলাম হন্দক পাংথোকিব রাজ্য বিধানসভা মিখলদা খাইদি মাম কাকিব দোল আমি কংগ্রেস না মুখ্যমন্ত্রী ওইগদব মিয় হয়ে ফাওবাদ কোর্ট চিন পানব কেস আথুবদ লুইনবদ মণিপুর স্টেট লিগেল সার্ভিসেস অথোরিটি লিগেল সার্ভিসেস অথোরিটি সিনুনাসি ইম্ফাল গি লামফেলপাতব কোর্ট কমপ্লেক্স ডিস্ট্রিক কোর্ট কমপ্লেক্স পূর্ণমক্তা ন্যাশনাল লোক আদালত পাংথোকলি আমরমদ মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচানা ন্যাশনাল লোক আদালত পাংথোকলিব আসিদা নুঙাইব ফোংদোরকলি মণিপুর স্টেট লিগেল সার্ভিসেস অথোরিটি গি মাখাদ লিগেল ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথোরিটি সিনদুনা রাইজ আসিগি জেলা কুদিংগি ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্স সিংদা থরম আসি গাসি আয়ুব পুং ত্রা পাংথোপ হৌকিব আসিদা মিয়ামনো কুদংজাব আসি লৌবিও হাইরি মিপুম কুদিং মাংনা মতম কুইনা পানদুনা লাইরিব কেস সিং আসিগি তানজা আসি লৌদুনা লুইশিনবিও সোশ্যাল মিডিয়া থাকতপ ওয়ারোর শ্রী খেমচানা হাই হাইকোর্ট লিগেল সার্ভিসেস অথোরিটি লোক আদালত পাংথোকলি মপনি মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচানা ইরেংবম রিতু চানুনা কমনওয়েলথ গেমস কুন্তরুক্ত সরুক যানব খালকপদ থাকতপ ফোংদোরকলি স্কটল্যান্ড গি গ্লাসগোদ চাহিসগি জুলাই কুলুমদোয়দগি অগস্ট আনিফাবো চাইথগদব কমনওয়েলথ গেমস কি উইমেন হুইলচেয়ার বাস্কেটবল টিমদ সরুক যাগনি সোশ্যাল মিডিয়া থাকতপ ওয়ারোল মুখ্যমন্ত্রী হাই সানরুই থা আখানব আসানিাই ও কমনওয়েলথ গেমস চাউনো মাই পাক ওইরসনু হাই শ্রী খেমচানা হাইরি ন্যাশনাল হাইওয়ে কুন্ত্রা তরেত ইম্ফাল জিরিবাম লমবিদি মাল পুব গাড়ি ইয়ংখ নিপান ইম্ফাল তামে চলক্রে আইকি জিরিবাম পৌমি গাথেম বিশ্বজি হাই মাল পুব গাড়ি পেট্রোল তরাতুক ডিজেল কুন্ত্রা নিথোই এল পি জি বিলাতি মাতি মারি আতই তোমান তোমান পোলম পুব গাড়ি যাওরি তাবিব পও আসি আকাশবাণী ইম্ফাল লেফটেনেন্ট জেনারেল এন এস রাজা সুব্রমণিবু ডিফেন্স স্টাফ কি আনুব মকু ওই খনক্রে গাকসেল মন্ত্রালয় হাই লেফটেনেন্ট জেনারেল সুব্রমণি আসি মিলিটারি এফেয়ার্স ডিপার্টমেন্ট সেক্রেটারি ওইসু থাক পুগনি শ্রী সুব্রমণি হোজিক ডিফেন্স স্টাফ কি মকু ওই অনিল চৌহান থাকব মহুৎসিলগান লেফটেনেন্ট জেনারেল সুব্রমণি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারেট লিগ কুমা সেপ্টেম্বরদ মিলিটারি এডভাইজার থাক পুদ লাগপনি মহলানমি

0: ban sama hang tu si han hai bu de ge ai ko ge ai ne ju ju le jeri ba kole se ge seminar hol am le ma du da 2009 ge jun ge tang kun ta ra ta ai ko ge doctor m la la la pi da na narendra de ge ma yam la pi da adu khoi la upa na ma tam da canadian ma sa thomas russell ko ba ma ma ng su leng bi rak ta na hang do phi ge adu de ge ma yam nei se tum secretary appoint to bi ra 2025 ge jun ge tang kun ma nga da ai ko election to wi ai si am ok ma yam na chairman we na tambira si red cross activities di mayan ubiramani lan gi matanda covid 19 gi matanda akoi si na ba sangde
1: uza thupa mana voluntary blood donation hai batare masi mathau si tangai mak phadana hoji gi matanda di mathau ta yena khanje uza si gi matang da di kai happening
0: aina sahi 50 above ta aina koi college da nss unit ki he blood donation pangthui aduda aina aduti gi ngan thengnar tar gadi ai se yamrabada 50 cross tor mane an khale ai donation ai di machine je ai na pije gi basa 16 times ai isa sahi humpu tor he sangun me se maste da ina ai blood donation ke mama ai gi birthday ga mai lena na pang thok chabane ri mister to bane international gi wena national gi wena sahi time pandi na sahi humpu bhob se e bi ba yare he se ai koi na tongan tongan ba mapham sing da genims ka rims ka Caesar Hospital ga kike thobal district hospital ge suatum khusam ne hairba mari se khusam na ga phuna blood donation se kun gi mathak ta pangthu e aduga 2020 ga 6 ki march ki tang untra mathoi bhog de da blood donor se kayam puthoki ge haibo sanga ga kun khare hen ba adumai na puthokre ma asigum isna kari toge haibo covid 19 gi matan da ekwe da haibira ga ekwe namo blood center se da haijer ga free da ekwe ni easy phangale lan ni matam da so free da phangale adu da natu da sabok pi gi ama magi ekwe da ekwe na sumaina tawi si ta ba de gi ai bu yam toina contact to bira ga ekwe na rims ta laiba patient rims ki blood center da gi lahol la adi gi jenims ta laiba patient jenims ki blood bank da gi lahol la thawal da laiba thawal gi blood bank da gi adu maina adu miam gi da muta khara pang thok pa namje ki haitar
2: লাইকাই আমা খুঙ্গং আমা সাউখতপা হাইবসি মাফামদদ লাইরিবা বিপুং খুদিংমা থোং মানানা হোনামিনাবা আমাদি আমানা আমাবু থাজনাবা চাঙ্গি লয়নানা বিপুং খুদিংমা হকসাং ফনা লাইবতনতনা হকসেল গিলামদশু হিরাম খুদিংমা খাংবা মথৌতাই মিরোলিবি মামা সিং আঙ্গাং সিং আমাদি খুঞ্জা সিং বু হকসাং ফনা নাদে ইয়েকতনা থংবদবনি হাইবগি পান্দমদা সোকথবা নাইদনা হোনাজরিবি সরাং পাট মামাং লাইকাইগি আশা ওয়াকার লংজম বিনারানি
3: এই সরাং পা মামাং লাইকাইগি ওয়ার্ড নম্বর 3 গ 4 গ জিদা থব ওইনে পুজাবনি আশা মই আখুইগি সরাং পা আতা আশা ওয়াকার সবেল লাই আদুগা থৌছম বিকি পুল্লাগনে পুন্না 11 আইগি জাগা জি হাউস নম্বর 2026 টোটাল পপুলেশন লিসিংমা গ সঙ্গা গ ইয়াংখাইমাপন আদুগা হাউস নম্বর না 2026 আখুইনা আহামবা সাওয়ার উপকান্দা আখুইগি ইনসেন্টিভ ফাইভ থাকি খুই সেন্ট্রেল গে লিং পিরম দে স্টেট সিয়ার গে লিম পিবিরম দে জে সাই হাই আগাম জগা পোপজে লুপনি খিরমি হজিটি ইনসেন্টিভ সে থাকি রিপোর্ট আখই থাই লিং পি স্টেট সিয়ারদি লিম থাকি পিবি কগুম থাকত্রব আশা ফে হানি খর হেঙ্কলে আখই জে সাই আশাগি আখই মমা ফে খাই আখই থাই হজিকদি ইামে হেঙ্কলে আখই ফমন থাকবো সরুকি হেঙ্কট পামে
4: আশা কমা খুনসিদিবসে কম কমদানো কদাই ভোবা খুন্দিবামে পাবিবগে হাইবো আদমসু থাম
3: আখই জগাজে আখই টোটেল পপুলেশন হয় হাউস হোল্ড সার্ভে সে থাকর খুদিংগি আশা চলে আনব আখই এলিজিবল কোপল হাইদারে লোহং মপমিজি আখই ইখসরে মাঝে হেক মিরোলে খাঙ্গা আখই থা আহম আখই মনা নাকা পি আই সি সেন্টার রেজিস্ট্রেশন তৌসল মামাবো আখই মফম চাবা মঙ্গ উনবনে মদ তাকিরে চেক সে মরি পুখসরে পুখলবাদ মদ সবেন ডেস হোম ভিজিট খুব ভিজিট তরিতক আগাম পোম চাপিরে হোম বেস কেয়ার অফ ইয়ং চাইল্ড হজি আনব ট্রেনিং পিবিরে আগাম চাহি মাই ফার চো হাইমা তান আখ ট্রেনিং পিবি
4: পি আই সি
3: আনকা সেদ লই আদু আদুগা খসাই মমাংদা আখই জে সাই পেসা আগাম পোপই পেসা জে আখই দি সিজনা আখই গি থাগি খরগা ফংজারি জিনি আখই গি তোলো ভাইবা দো লইতাবনি না আখই না মামা জি

0: নিউ সিং
1: সেটা
0: সাহেব মনে
1: জার্মানি
0: হয়
1: বা
0: আমার
1: সিডি
0: মাই আপসে লান কেন কি আদ্রে কো আই না সাই যে কই সোম সে সুই দে সরক নিয়ে না আদু কই কই ব্রো সু সরক নিয়ে না আদু সরস কো সু পালিটি নুকশি ভাই বেশি নুকশি উনি না হা ব্রো আই ও ফমসে কেম গাইগে কুত তো দুয়া জিগে সে প্লিজ
1: হে মা মা মা মা মা মা হে না ইউ মি হে মা না
0: নাইস
1: না বাঙ্গা না বাঙ্গা পসে রস পিয়া মিনে না খামরাই সা তে তো না তে না না না না না না না না না না না না মাসিনা মারো না মানে আছে বক্সা খাগে হাই দিম সিবো
2: নুই নি জং তো নাই খকে দরো গে
0: ওয়াও
2: ব্র আই জু ব্র কো গে কো আদো সময় তো উনি দা নুকসিব পাম যাব সিদিনে থামুই দি হরপি হুলম নে
0: ও রাইট রাইট আমচো
2: সিদি কানা না সিঙ্গম পোদে দা
0: ইয়াম চুম
2: আদো আই না হাইজেনিং ওয়া ফম আমদি থামুই দু ইয়াম নুঙাই রো দি খং দ্রো মা জে হুজি মকি ওয়েন দি আই গে নুকসি না জারি খুত্তু অং তো সক্ষা গে কো
0: খুদ সব জি ওয়া সক
1: ইয়া রে খুদ কা সোর ন মা জে আই গে নুকসি না রিবনু পা
0: ও
1: আই গে বোর গে দরিবনু পা নে
0: ও
1: আদো নং গে ওয়াং সাং গো মতো মন দে দে মাই হাই নু
0: কো নো নো নো নো নো নো আই গই থা দই নি ইয়াম লা না খান কি বং কলে রি আই সি নুই নি নুসি না বদা আই কে সু ইয়ে সার ওয়াই কো
1: আপারে হে
0: কেন রে সি খম খং কে গুলো লো
1: রে সি ইয়া দা সুং গং দা সুং লাই বি মা সি বো সি গং দ্র গং তে তাই সুং
0: তুমি নি গাদলে কো দ্রগে সি বে বে বে আ আই হাই দিনে কারি গম নুই নি সি কাই না দই তরা দিনে মা দে গি ওইসে গাই জেবনি না
1: না না না না কারি ওয়া গং নুই মু সি আই গম মারে দা
0: দা হাই উদি আবর বি গ সাই নে মোন মু সি গা সি
1: মুই সি বো কাই না বগা খাল রানো হান্দা মু পক্তি না দি ম পক তরে তাইছে মাগি দে মই দরবা
0: নিপান সুব দুদনা আইগা
1: হেমা
0: আই আইদি নুকসি নব কুদি মক্সি থুংনে নে হাইব দি লাইতে দনা খুবা খুনম নাই জারিবা লাইবক দ তমলম দ বাইব সো মলাই বনি দা আদুকি হাই বনি
2: আদো ব্রো সমাই তো বনি দা
0: ও হাই বিউ
2: আই কইনি গি লাইবক সিদি আ কইনি না দম সেমজারবা মাজে আইগি নে
1: ইশু মাগি
0: আ দুদাই কে শু ইয়েসার ওইকো হা নুকসিনাবিও থুংনাবিও পনসিলাই পনসেমবিও আই কেসু মাইন্ড দজে দে ব্রো আদো ব্রো আইডি কারি গমনু এনি শে এনি কন্ডিশন আম দেকি কাই না তার মা দে লং নি মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা
1: মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা ও গিয়ান তাবে জানা টিভি মা তারই না
3: আই কো কা পুঙ্গা হই গাও হই তোইবা
2: সিয়া রে নংসু না সক ফজা বুদু নংসি দনা হাইরে নে না খন্তো কো দরো গে
1: ইয়া রে বুঙ্গো নংসু নু পাম নে নং না মাংস মাই গা খলা গ নং তুমি নে দিকে দবাই নো
2: এ মি নু সি পাম মেন হাইজলে আইনে খামু ইয়ারি ব নং জু মি না কারণ তারক তনা বা ফজা রো সক তুম মাক্সিম উসলা সলো জানা আকুজু নু গাম দবিনিং ব্র মি না কারণ তারক পলে লাইন নং গি ফজা গরো সামলাং দু লছিং মা ফোলং পপ উব জানে পৃথিবী জা হৌরি বলে সিং বা বিপনে মক্সাই ইয়ান থত কেন খলিং
1: মিনে সময় সঙ্গে সুম তার গেলে ইহাই র ই কারাক্তানে নে লাও জেলস লাও দে
3: মে মে মে মে মে মে মে ইউনি মাসি বি
1: জেলস লাও
2: পরে নে দুদি সেলো রজি নে সেল গে সেল গে
3: নঙ্গর হে না বানি ওলা কো সাথাও গিসি কোন সেলো খালি লাও হে
2: জি লিন থুই জি জি
4: আই মো আ এ গসাইনে লুয়ারে দা আ লেমো লেমো লেমো পারে পারে পারে পারে থামবে থামবে রো ইয়ারে ইয়ারে হাই হাই তু মা তো কম তোলার মনি মা সাং আ যাই তোমবা হাই তাই মেরে হাই
3: কই গো চকুই ওরে সুদা তো কই কই গো চকুই
4: আর মন মো
2: কই মি গো চকুই হুন ইয়ারে গতে ইবাই বু গাও রো ব্রো ইবাই নে খলি খন্দু কই নো হাই বা
4: কই দৌড়ে গেলে হে
2: ইবাই না তারি ব্রো রে হাই তারি ব্রো রে না কই দাও লাও দুবো নতে আই জু ইবাই কি লুপি রো
4: ও দু দু দু তো কোপার তার কানি কো ও মইলা এয়ে হেলামপি লম ইয়োছল এয়ে আরে নুই থং থাই গো থং গ থাবরা ন হংগে তো গরি নে প
2: লয়ে
4: জিনা
2: আদি গো থাকো লয়ে বনি মানা তলে বে খগ সাব করি মি গো সকং নু খং দি বনি লাক লাক না দো বে গসি আ কই মুন চাক চা দু মি জু কয়া নু বা
4: হেরা নমা নি পান লে বি ইউম দুগি মই মসি মো পা আনি দু ইবাই নু সি দে চাকো বি বনি দা
2: ইবাই মই আনি কতো রে কতো বই নো আথং বো আতাও বো আঙো বো মায়া মা লাঙ্গি সু আই ওয়া না ব্রিবা
4: তো তোমবা ইবাই সিনবে তবক তো আনি ওয়ের মাঙ্গা ওয়ের তারি ওয়েরা হে মচু তালু হাওলু বো
2: ইবাই মুগি মচু পাদু কতা
4: এ হে কানা মু ইয়া হুনিং ইনো নে বো
2: ইবাই মুগি মচু পিদু কতি নবি মা মা নবি মচু মতো ফজাগ রবি লেশা বি মে লাইব নি নে মদু ইয়া ওদি না সে না সাই ছো তো জি রে সুম কলা নি বা
4: তোমলে চলো না চা কো থোম লে কান্দে মি মসান পি লেছাবি মসা মসা ফজবগা সুম ইয়েং উরি মানে বসি আপং মসা
2: ইবাই পুচি জে কিতং তা তা গি
3: ꯍꯧꯖꯤꯛ ꯀꯥꯟꯒꯤ ꯏꯪꯈꯠꯂꯛꯄ ꯂꯩꯁꯥꯕꯤ ꯃꯆꯥꯁꯤꯡꯁꯤꯅ ꯃꯁꯛ ꯐꯖꯈ꯭ꯔꯕ